hanya hai jotor no zerawo di por kaham lam sogotai nyorok no o tabuk di por zorni kok brok ni fm ni awe panda tini ni wan sung panda wa o zerawo ang tong go arse molika nyorok bai o panda wo tong nai tai pai thak zorot di tong nai sung saima no tini ni wan sung mung panda wo hanke no sung wan suk sang nai kok rok no tui salayo tai kisa kok ang o zura hanya hai nyorok no sai de na ni musung mang kha sini network ni jingjal technical ki sa jingjal ang itong man bagai nyorok srai srai ke khanai ma ya nyorok bela khero khana na musung sa ke tong bhayu ni ang wan sugo au ang o bela khero bukha ke koru jak tong thoya ang ni tong hai phono sing chai to gui tong ko nyorok no srai srai ke khana ra nan bagai tai tong thok ro na ni bagai au tini ni wan sung mung panda o chalai nai sing Sung Simon or Sini, Tinang no Sung, Kibo Simia, Kibo Nuhuya, Ao Simon and Bokogia. Sung Simon can get Sung Zoto Sini, Patti Mungrog no, Kabangma, Sagdukuma money, Kabangma Sung Zalong no Sung, Gatti with Tangi Manku. Hypano, Take a check up. Sung Tinang no Simon ya Hanbano, Sung Tinang in Bagale, dear dog manbla, Hayada. Ao Apano, Abono Tini, one Sung Moka Abono. Nini tabuk samung khlai tongmani abuse nini thinang no kaham khlai nai haibya khlai nai phajenge kok dugo jura kreng jak tongma ba yasake nai lai nai kok dugo ba sabo ba to aw kok dug phaimani no srai srai ing ya angmani bagai ang kok dug ni lai no sasui marka sini Seng joto no sini tinang no huya. Tinang go seng tamo ang nai abo sabi bumaya. Seng kubang ma borok no seng joto no. Am hanyo, seng joto no sabi bumaya saimano ni bakogya. Haipano, sini tinang ni bagay seng joto no tabuk diya dongi mano. Seng saimaya tinang go ang hamya kotor rakalanyo. Saimaya ang rom di gari salo gai tanggay hayakaba bike usko di pana salo gai tanggay ang ও লামা কিসা হাসালো থাঙ্গাই আং এক্সিডেন্ট অঙ্গিদা সাক দুখুদা মানো আবাবা আং সাইমিয়া হাইফানো জং থিনাং নি বাগলে সং তিয়া টং মানো জং সাক হামিয়াং নান বাগাই জং কবাং মানো চামুং নুমুং কাহাম সাউই হে কাবা তমুং সামুং র কাহাম টংগাই টং খাসি নি সাক হামিয়ানো জং কিসালে কাতি মানো কবাং মা সিং এক্সিডেন্ট অঙ্গি সাক দুখু মানা নো কাতি না হাঙ্গে বসং সিনি সালক মানি রক জং ত্রক ত্রক হাঙ্গে বসং Accident and Panosung, a sick dukumaya we cutty man, Abono Tinangni Bagainini Tabuk, this Hamon Climani, Abosinini Tinangno, Gaham Kline, Hamia Kline.

바디오 저러오 르사 몽니야글로 하녀하이 꼭두 파시고 탕은 날리네 사보바 꼭두고 그릉작도 Hello?

0: ही पुला ओ छत्र हरि जमाती आजे बो कल खाय माने बिनि खराम बो खना या बालोहा खना माने तोंग थाखा बिनि खराम खना ए मामा छत्र हरि जमाती आनि ब खराम न खना ए बेलाय के न
1: आओ आओ
0: तम खाम बे माया फारो आसु न छन
1: द द द आकन हम बाय भाजिया जरो सिनि रेडियो तो नरो खना ना मुसुंग हन पानो संग बो खना रना नि मुसुंग हिं तोंगो हाय फानो से स्राय स्राय खालायमानिया साइटो गुनि तंगो जों मानसाक नरोंनो खनाथथ' खालायनानि बागै जों साइटो लाय तंगो नरक खनाय मानाय नरक खालो गुनि आसिङै तंगदि सिनि साबुं जेफोर जों खालायै साबुं पाय रिरि फुरुखे सारै रिरि फुरुखे आफुरुखे नरक स्राय स्रायखे खनाय मान फिनाय फायदियाव जराव हानि हाय कक दुख गोरोंजा गियासागै नायलायनाय साबुबा तंफि हेलो लाम सगदि फरक हामिया फरो आउ दिफोर गाहाम
2: आं वाखानि थरि
1: आउ आसु सालनि यागुल दाखु
2: जि फैसानि खलक खनावार या दोस काम बखाया ता
1: आउ
2: नि टपिक गे माम ग छ पुगि थाम गलांग बा
1: थिनांग नि बागै सिनि ताबुंग नि तमुंग साबुंग आबो न सिनि थिनांग न काम खलायनि हामिया खलायनि
2: आउ आबो तो सुन सिनि थाक थाक तो सुन तो मानाय मानाय नि थिनांग नि बागै
1: আই
2: সংসার থেকে কাম করে টংলাং নাই আপনো নিজি মা সাই চপাইতা কে আবো নিজি থাক থাক বলতে একা সব নুন দা ওয়ান শুনাই বা
1: আও আও
2: আন তো সংলাং নো ওয়ান মা ওয়ান শুনাই দিলে
1: এ এ
2: আবো নিজি থাক থাক নিজি দা মা খাই পর থাক জানাই তা কি কি বা লামা কাম কি কি বা কাম নাই আবো নিজি মা সাই চপাইতা কে ভাই ভাই নো ভাই দঙ্গ এ দুটি
1: আও আও এপসি হিংকান কো ই আও মোবাইল থেকে কাম কেন খলাই খনাই মানো
2: এ মোবাইল থেকে কাম পাব কি লাই টংকা
1: আও
2: কেসি নি পপি রক তো আবো তো কাম নো হ্যাঁ এ সিনি নিয়াং নি দাবি নি আং নো মাওয়ান সুমাই আং বাইতে টংকা সানাই বড় টংকা হামাই সব পাতি হিবো আং নি চিন্তা খাই না সানাই টং চিনি বাং নি চিন্তা খাই মা টং নাই চাপ কো
1: আও আও
2: আচ্ছা আতো তুমি ফলো কবাংবা খানি জঙ্গল সুন্দরক আছে পক খাইছি মালে বুকু
1: হ্যাঁ
2: যে মনে কি কর জারে লেখে না হামবাই ও তুমি নি সাত জারাও কা হামবি তং
1: আও
2: হামবে তং তুমি নি দেই
1: আও আও আও হামবাই বেলাই ন দিপর কা হামবাই থাকো হাই হাই আদে গিয়োজরাও সিং সাইমান লাগি আছিনি থিনাং নি বাগাই কা হাম হামিয়া খাইনাই আং ন জং সাক নি বাগাই কি জং সাক ন আপনো সঙ্গ যে ফুরু পরি ফুরু রগব সঙ্গ সাক সাক ওয়াশু সুমা হন বাহাকি আজরাব কাহামকে পর জাগলিয়া বাহাকি আজরাব অতিকে টং জাগলিয়া রেহান জাগোচ দেখিছা কাহামকে পর খেলা দেখিছা আজাগ সগৈ খামুন আনতে হিনি মা হন আও আপন যেন থিনাং ন সাইমানিয়া নুহুয়া হানপান সিনি থিনাং ন কাহাম খালাইনাই হামিয়া খালাইনালে যেন সাক ন যেন কাহামকে পর খে উলো কাহাম নাই কাহামকে যত বাই টমুং সামুং টংখে কাহাম নাই যত বাই হালো খামিয়া ওয়ালাই বুলাই আহাইন থামচি কুতুংখে টংখে বরক বো নং বাই হাকসারখে ন থামচি কুতুংখে টংনাই তাই থিনাঙ্গো সিনি আসে খামতাগলা ফারিং গজরাও হাইন হাই ককদু গ্রংজাক টংমাবা ইয়াসাগৈ নাইলাই ফিউ নাই হজরাও ককদু গবা সাবাবা টংফি হ্যালো
3: আং দগরানি স্বর্ণমালা সার তো
1: আও দিপর কাহাম লাম সগো
3: দিপর কাহাম বকো খাম বাই জেরি খাজি বজা শেষ নি
1: আও আও ননব
3: সিলাং সিলাং মলে বকো কিনাং সানা বকো সিলাং মলে
1: এ এ থিনাং
3: ও আম তো বকো আম তো তো সিনি কাসা বড় বড় আপে থেকে কা সিনি তো থিনাং তো বলে না গাই থিনাং হো সং তাম জানি ন তাম তাম তো আম তো খাই মাইয়া
1: আও
3: কে কাসা কাসা কাই এ ইয়াং তো কাং কলাই মানি হে তাঙ্গো চাও
1: খাটিয়া
3: আবো হাই রক্ষা

আসরদে পাইথাক নি খনা তত রসামু নর খনা বাইকা নীলিমা দেবরমা নি খোক্তই রেসাব যা রসামু আসরদে নিও সি নীতি নি কক বরক নি এফ এম নি আওই পান্দা দীপজরা নি অবন ইয়াগুলো নর খনাই মানাই চিরায়াতা ফাদেও পান্ডানী আগুলো নর খাই মানাই কক বরক বাই কক তোমা বাক তাই আবু নিয়াগুলো নর খাই মানাই বাংলা কক বাই আহৈমানী পান্ডা

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা এই মুহূর্তে টিউন করে আছেন তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছেন, কিন্তু যারা এখনও ভাবছেন টিউন করবেন তাদের উদ্দেশ্যে বলবো যে টিউন করে ফেলুন, কারণ এফএম উজ্জয়ন্তী তার বাংলা অনুষ্ঠান নিয়ে কিন্তু চলে এসেছে আপনাদের কাছে। আর এই যে আমাদের পথ চলা শুরু হলো এক্ষুনি আমার সঙ্গে, সেই পথ চলা একেবারে আমি থাকবো 6:30 পর্যন্ত, তবে এফএম উজ্জয়ন্তী আপনাদের সঙ্গে থাকবে একেবারে রাত্রির 11টা পর্যন্ত। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সে সময় বলছে দুপুর 2:31 হয়ে 8 সেকেন্ড। আর এই সময়টা আমাদের যে পর্ব নিয়ে আমরা চলে আসি সেই পর্বটা হচ্ছে চিরায়ত পর্ব। তো চিরায়ত পর্বে আজকেও গল্প পাঠ হবে, সেই গল্প আমি আপনাদের শোনাবো, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যেহেতু শ্রাবণ মাস, শ্রাবণ মাসে রবি ঠাকুরের বিকল্প বোধ হয় কেউ হতে পারে না, তাই শ্রাবণ মাস যেহেতু চলছে আর আজ মঙ্গলবার, আজকে রবি ঠাকুরের লেখা একখানি গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। সেই গল্পের নাম কি বলবো, তবে এই মুহূর্তে না, চলুন সেই গল্পের নাম বলবো পরে। এই মুহূর্তে চলে যাচ্ছি চিরায়ত পর্বে।

রবি ঠাকুরের লেখা গল্প ইচ্ছা পূরণ। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না, আর সেই জন্যই সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড্ড শান্ত ছিলেন না। ছেলেটি পাড়া শুদ্ধ লোককে একেবারে অস্থির করিয়া বেড়াইত, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন, কিন্তু বাপের ছিল পায়ে বাঁধ, আর ছেলেটি হরিণের মতো দৌড়তে পারিত। কাজেই কিল চড় চাপড় সকল সময়ে ঠিক জায়গায় গিয়া পড়িত না। কিন্তু সুশীলচন্দ্র

0: দৈবাৎ যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না। আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। তাহার অনেকগুলো কারণ ছিল বটে। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবারও পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাঁজি পোড়ানো হইবে। সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে। সুশীলের ইচ্ছা সেইখানেই আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন,
1: কিরে বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি নে?
0: তখনই সুশীল বলে উঠিল, আমার
2: পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না।
0: সুবল তাহার মিথ্যা কথা সমস্তই বুঝিতে পারিলেন। মনে মনে বলিলেন,
3: রোশো, একে আজ জব্দ করতে হবে।
0: এই বলিয়া কহিলেন,
1: পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বোসদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন। তোর জন্যে আজ লজেন্স কিনে রেখেছিলুম, সেও আজ খেয়ে কাজ নেই। তুই কিন্তু আজ এখানে চুপ করে পড়ে থাকবি, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি।
0: এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিত একেবারে পাঁচন তৈরি করিয়া আনিতে গেলেন। সুশীল একেবারে মহা মুশকিলে পড়িয়া গেল। লজেন্স সে যেমন ভালোবাসিত, পাঁচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত। ওদিকে আবার বোসদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট ছটফট করিতেছে, তাহাও বুঝি বন্ধ হইল। সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাঁচন লইয়া ঘরে ঢুকিলেন, সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল,
2: আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব।
1: বাবা বলিলেন, না না, সে কাজ নেই, তুই পাঁচন খেয়ে এইখানে চুপচাপ করে শুয়ে থাক।
0: এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে, আহা, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। তাহার বাপ সুবলবাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছুই হলো না। আহা, আমি যদি আমার সেই ছোট ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশুনো করে নিই। ইচ্ছা ঠাকরুন সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিল। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আচ্ছা ভালো, কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়াই দেখা যাক। এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন,
1: তোমার ইচ্ছা পূর্ণ হইবে, কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে।
0: আর ছেলেকে গিয়া বলিলেন,
1: কাল হইতে তুমি তোমার বাপের বয়সই হইবে।
0: আর শুনিয়াই দুজনেই বাহারি খুশি হইয়া উঠিলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমাইতে পারিতেন না, ভোরের দিকটায় ঘুমাইতেন, কিন্তু আজ তাহার কি হইল, খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন। দেখিলেন খুব ছোট হইয়া গিয়াছেন, পড়া দাঁত সবগুলো উঠিয়াছে, মুখের গোব দাঁড়ি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্নই নাই।

রাত্রে যে ধুতি এবং জামা পরিয়া শুইয়াছিলেন সকালবেলায়, তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে। জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে, আর ধুতির কোঁচটাটা এতটাই লুটাইতেছে যে পা ফেলিয়া চলাই দেয়। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌড়াত্ম করিয়া বেড়াইতেন, কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না। যখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জাগিয়া উঠিল, তখন দেখিল কাপড় চোপড়গুলো গায়ে এমনি আঁটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাঁটিয়া কাটি কাটি হইবার জো হইয়াছে। শরীরটা একেবারে সমস্ত বাড়িয়া উঠিয়াছে, কাঁচা পাকা গোঁফে দাড়িতে একেবারে অর্ধেক মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল, হাতে দিয়া দেখে সামনে চুলও নাই, পরিষ্কার টাক দেখা যাইতেছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না, অনেকবার তুড়ি দিয়া উচ্চ স্বরে হাইও তুলিল, অনেকবার এপাশ ওপাশ করিল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। দুইজনের মনের ইচ্ছাই পূর্ণ হইল বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল। আগেই বলিয়াছি, সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় আর স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া জলে ঝাঁপ দিয়া কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পারিয়া দেশময় ঘুরাই ঘুরিয়া বেড়াইবে, যখন ইচ্ছা করে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে, কেহ বারণ করিবে আর থাকিবে না। কিন্তু আশ্চর্য, এই সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না। পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে। চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। একবার মনে হইল খেলাধুলোগুলো একেবারেই ছাড়িয়া দেওয়াটা ভালো হয় না, একবার চেষ্টা করাইয়া দেখাই যাক। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, সেটাতেই উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করিয়া চড়িতে পারিত, আজ বুড়ো হইয়া সে শরীর লইয়া কিছুতেই উঠিতে পারিল না। নিচেকার একটি কঁচির ডাল ধরিবা মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙিয়া গেল, এবং বুড়া সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল। আর কাছে রাস্তা দিয়া লোক চলিতেছিল, তাহারা বুড়াকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে ও পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল। চাকরকে বলিল, ওরে বাজার থেকে এক টাকার লজেন্স কিনে আনতো। লজেন্সের প্রতি সুশীলচন্দ্রের বড় ভালোবাসা ছিল, লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন্স সাজানো দেখিত, দু চার পয়সা যাহাই পাইত তাহাতেই লজেন্স কিনিয়া খাইত। মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া লজেন্স কিনিবে এবং খাইবে। আজ চাকর এক টাকায় একরাশ লজেন্স কিনিয়া আনিয়া দিল, তাহারই একটি লইয়া সে দন্তহীন মুখে মধ্যে চুষিতে লাগিল। কিন্তু বুড়োর মুখে ছেলে মানুষের লজেন্স কিছুতেই ভালো লাগিতেছিল না। একবার ভাবিল, না, এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেওয়া যাক। আমার তখনই মনে হইল যে না, কাজই নাই, এত লজেন্স খাইলে উহার আবার অসুখ করিবে। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে, আজ তাহার সুশীলের সন্ধানে আসিয়া বড় সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল। সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া
কেবল ডু ডু শব্দে কপাটি খেলাইয়া বেড়াইবে।

কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হইয়া উঠিল। ভাবিল, চুপচাপ করিয়া বসিয়া আছি, এখনই বুঝি ছোঁড়াগুলো গোলমাল বাঁধাইয়া দেবে। আগেই বলিয়াছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করিয়া সময় নষ্ট করিয়াছে, ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্ত শিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া কেবল বইয়ের পড়া মুখস্থ করিব, এমনকি সন্ধ্যার পরে ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালিয়া রাত্রি 10টা 11টা পর্যন্ত পড়া তৈরি করিব। কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুল মুখ হইতে চাইতেন না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। আর সুশীল তখন রাগ করিয়া বলিত, পারবে না বই কি, স্কুলে যাবার জন্য আবার সময় অমন ঢের, পেট কামড়েছে আমিও সব জানি। বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পলাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নহে। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব একচোট ছোটাছুটি করিয়া খেলাইয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন। কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুর করিয়া লইয়া পড়িত। সুবলের ছোটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত ঘটিত, তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া সম্মুখে বসাইয়া দিয়া হাতে একখানা স্লেট দিয়া আঁকা কষিতে দিত। আঁকাগুলো এমনই বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের 1 ঘন্টা চলিয়া যাইত। সন্ধ্যাবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়ায় মিলিয়া দাবা খেলিত। সে সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাহাকে পড়াইত। আর খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক্কর ছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, আর সেজন্যই সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনই ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন। সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাহির হইয়া পড়িল। সুশীল ভাবিল শক্ত ব্যাম হইয়াছে, তাই কেবল ঔষধ গিলাইতে লাগিল। বুড়ো সুশীলের বড় গোল বাঁধিল। সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না। পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রাকানের খবর পাইলেই বাড়ি হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত। আজকাল বুড়ো সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া, কাশি হইয়া, গায়ে মাথায় ব্যথা হইয়া 3 সপ্তাহ শয্যাগত হইয়া পড়িয়া রহিল। চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে, আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। তাহার চিকিৎসা করিতে 6 মাস গেল। তাহার পরে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না। পূর্বেকার অভ্যাস মতো তুলিয়া তক্তাপোষ হইতে সে লাভ দিয়া নামিতে যায় আর হাড়গুলো টনটন ঝনঝন করিয়া উঠে। এইভাবেই বুড়ো মানুষের এই ছেলে মানুষে দুষ্টুমি দেখিয়া লোকেরা তাহাকে মারমার করিয়া তাড়াইয়া

দেখা চাইত, সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না। সুবলচন্দ্র এক একদিন দৈবাত ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে, আপনাকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়ো মানুষেরা তাস পাশা খেলিতেছিল সেইখানে গিয়া সে বসিত এবং বুড়োর মতোই কথাও বলিত। শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা করগে, জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত, দাও তো তামাকটা দাও তো একটু খেয়ে। শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপরে এক পায়ে দাঁড় করাইয়া দিত আর নাপিতকে গিয়া বলিত, ওরে কদিন আমাকে কামাতে আসিস নি কেন? নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে। সে উত্তর দিত, আর বছর দশেক বাদে আসবো এখন। আবার এক একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত। সুশীলের একেবারে ভারী রাগ হইয়া যাইত। আসলে সুশীল ভাবত যে পড়াশুনো করে তোমার এই বুদ্ধি হচ্ছে, আকৃতি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোল। অমনি চারিদিক হইতে লোকজন ছুটিয়া আসিয়া কেহ কিল, কেহ চর, আর কেহ গালি দিতে আরম্ভ করে। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই, তাহা হইলে বাঁচিয়া যাই। আর সুশীলও প্রতিদিন জোর হাত করিয়া বলে, হে দেবতা, আমার বাপের মতো আমাকে ছোট করিয়া দাও, মনের সুখে খেলা করিয়া বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করিয়াছে উহাকে আমি আর সামলাতে পারি না। সর্বদা ভাবিয়া অস্থির হইল। তখনই আবারও ইচ্ছা ঠাকরুন আসিয়া বলিলেন, কেমন তোমাদের শখ মিটিয়াছে? তাহারা দুজনেই একেবারে গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন, দোহাই ঠাকরুন, মিটিয়াছে, সকল ইচ্ছা মিটিয়াছে। এখন এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। ইচ্ছা ঠাকরুন বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহলে তাহাই হইবে। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়ো হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন। দুজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছি। সুবল গলা ভার করিয়া বলিলেন, সুশীল ব্যাকরণ মুখস্থ করবে। কি ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, বাবা, আমার তো বই হারিয়ে গেছে।

শ্রোতা বন্ধুরা, চিরায়ত পর্বে আপনারা শুনছিলেন যেই গল্পখানি, সেই গল্পটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছাপূরণ। এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে। তবে পরবর্তী পর্বে যাওয়ার আগে একটি গান আপনাদের জন্য।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে যেই পর্বে, সেই পর্বটি হচ্ছে মঙ্গলবার বেলা তিনটে থেকে যে পর্বটি নিয়ে আমরা হাজির হই সেটি হচ্ছে হৃদ মাঝারে, যেখানে আপনারা অনুরোধ করতে পারবেন আপনাদের পছন্দের গান। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাম, শুভ বিকেল।
0: শুভ বিকেল, কে বলছেন?
1: আমি খোয়াই রামচন্দ্র ঘাট থেকে অখিল দেব বলছি।
0: খোয়াই রামচন্দ্র ঘাট থেকে অখিল দেব? আচ্ছা বলুন অখিল বাবু।
1: গান শুনবো?
0: বলুন।
1: দেহার মূল্য নাই ফুরাইলে হবে তাই।
0: আরেকবার বলুন গানটা।
1: এই দেহার মূল্য নাই।
0: কিসের মূল্য নেই?
1: এই দেহের মূল্য নাই ফুরাইলে হবে তাই।
0: ইজেহার মূল্য নেই এটা বলছেন?
1: হ্যাঁ।
0: এটা লোকসঙ্গীত?
1: লোকসঙ্গীতই তো।
0: আচ্ছা, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হৃদ মাঝারে অনুষ্ঠানে, যেখানে আপনারা অনুরোধ করতে পারবেন আপনাদের পছন্দের গান। অবশ্যই সেটা লোকগান হতে হবে, আর তার জন্য আপনারা ডায়াল করতে পারেন 03-81-232-6253। আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9402-16999।

0: 5, তো সেখানেও আপনারা মেসেজ করে বলতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার অঙ্কিতা ম্যাডাম।
0: হ্যাঁ বলুন, আপনি কে বলছেন?
1: আমি আগরতলা থেকে মানস বলছিলাম।
0: মানস?
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
1: একটা লোকসঙ্গীত শুনতে পারবো?
0: নিশ্চয়ই। কোন গান?
1: বন্ধু আইবা একদিন আইবারে, সেদিন আসতে বন্ধু আমার পাইবা না।
0: বন্ধু একদিন আইবারে, এই গানখানি?
1: হ্যাঁ এই গানখানি।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মানুষ, সঙ্গে থাকুন না, আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। পরপর দুটো গানের অনুরোধ পেয়ে গেছি। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, না তিনি কোনো কথা বলছেন না। যাই হোক, শ্রোতা বন্ধু যিনি ফোন করেছেন চেষ্টা করবেন কথা বলার। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:06 হয়ে 38 সেকেন্ড। আর এই মুহূর্তে তাহলে গানে যাবো কি? কিন্তু গানে যাওয়ার আগে আবারও ফোন লাইনটি ব্লিং করেই যাচ্ছে, দেখা যাক। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: আমি মনে করতে পেরেছি, রাকেশ।
0: রাকেশ বলুন।
2: গান ছিল, মানে গান হলো গরিব ঘরের ছেলে, আমি বাউল গান করি এখানকার। কি
0: গরিব ঘরের ছেলে?
2: আমি বাউল গান করি।
0: আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, যদি সংগ্রহে থাকে আমি নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থাকুন রাকেশ। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু হৃদ মাঝারে অনুষ্ঠানে রয়েছি, আর হৃদ মাঝারে অনুষ্ঠানে যেটা বলছিলাম, লোকগানের অনুরোধ আপনারা করতে পারবেন। আর লোকগানের অনুরোধ যেহেতু করতে পারবেন, মানে যেটা আমি বলছিলাম প্রথমেই, তো সেই সঙ্গে আপনারা ফোনে তো ফোন করতেই পারেন, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটি যেটি রয়েছে সেখানেও কিন্তু আপনারা চাইলে মেসেজ করে লিখে দিতে পারেন কোন গানখানি শুনতে চান। আর আরেকটা কথা, আমাদের আজ, মানে আজ বিকেলবেলায় 5টা থেকে একটি অনুষ্ঠান রয়েছে। আপনারা জানেন যে আমাদের প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার এবং প্রথম মঙ্গলবার শ্রোতা সমীপে বলে একটি অনুষ্ঠান হয়, যেখানে আপনারা কথা বলতে পারেন। আর আজও হবে, আপনাদের ভালো লাগা, আপনাদের খারাপ লাগা, আপনাদের অভিযোগ, আপনাদের অনুযোগ আমরা শুনব। আপনারা কি নতুন অনুষ্ঠান চান, বা এই অনুষ্ঠানগুলো যেগুলো শুনছেন কেমন লাগছে, সব কিছু মিলিয়ে আমাদের শ্রোতা সমীপে অনুষ্ঠান, সেখানে আপনারা আমাদের কিন্তু ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। আজ 28 জুলাই মঙ্গলবার বিকেল 5টায়। আর সে সঙ্গে জানিয়ে দিই যে আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শুভেন্দু বাক্সার কিন্তু আমাদের সঙ্গে থাকবে স্টুডিওতে, তো আপনারা চাইলে স্যারের সঙ্গেও কথা বলতে পারেন। তো দেরি করবেন না, অভিযোগ অনুযোগ যাই বলার আছে নিশ্চয়ই ফোন করবেন, ঠিক বিকেল 5টা থেকে আমরা থাকব। তার আগে তো রয়েছে FM উচ্চহান্তের অনেকগুলো অনুষ্ঠান। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধু, অনুরোধ যেহেতু নিয়ে নিয়েছি, এবারে কি গান শোনাবো নাকি আরেকটা অনুরোধ নিয়ে নেব? আরেকজন ফোন করছে অবশ্য। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার ম্যাম,
0: বলুন।
3: আমি একটি গান শুনতে চাই।
0: আগে আপনার নামটা বলুন।
3: আমার নাম স্মিতা ঘোষ।
0: স্মিতা ঘোষ, হ্যাঁ বলো।
3: একটা গান শুনতে চাই লোকসঙ্গীত। সে গানটা হলো, যদি কেউ
0: স্মিতা, এটা লোকসঙ্গীত নয়, এটা রবীন্দ্রসঙ্গীত। তো আজকে তো লোকসঙ্গীতের অনুষ্ঠান, তাই লোকসঙ্গীতের অনুরোধ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে শ্রোতা বন্ধুরা, আমরা যেহেতু লোকসঙ্গীতের অনুষ্ঠানে রয়েছি, তো এই মুহূর্তে চলুন গানে যাই। প্রথম গানখানি যার শোনাবো, তিনি হচ্ছেন আমাদের অখিলবাবু। অখিলবাবু যে গানখানির কথা বলছেন, চলুন এবারে সেই গানখানি আপনাদের শোনাই। কিন্তু অখিলবাবু বলছিলেন এটা লোকসঙ্গীত, কিন্তু আমার কাছে যে তথ্য আসছে সেই তথ্য অনুযায়ী তো এটা

লোকসঙ্গীত নয়, না অখিলবাবু, আমাদের কিছু বিধিনিষেধ থাকে, তো আপনারা জানেন যে আমরা যে কোনো গান শোনাতে পারি না। তো আপনি যে গানখানির কথা বললেন সে গানটি বাজাতে আমাদের কিছুটা বাধা রয়েছে, তাই আপনাকে আমার পছন্দের একটি লোকসঙ্গীত এবারে শোনাচ্ছি। আশা করি আপনি যখনই এরপর থেকে অনুরোধ করবেন একটু দয়া করে দেখে নেবেন কোনটা লোকসঙ্গীত আর কোনটা অন্যরকম সঙ্গীত। যাই হোক শ্রোতাবন্ধু, এই মুহূর্তে অখিলবাবুর জন্য আমার পছন্দের একখানি গান।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আর যেই পর্বে রয়েছি সেই পর্বখানি হচ্ছে হৃদ মাঝারে। আপনারা গান শুনছেন, লোকগান, আর সেখানে অখিলবাবুর জন্য আমার পছন্দের একটি গান ছিল, আর ঠিক তার পরের গানটি যেটি বাজিয়েছি সেটা ছিল মানুষ বাবুর জন্য। মানুষ যে গানখানির কথা বলেছে, তিনি যে গানখানির কথা বলেছেন, সেটা কিন্তু আমাদের ওই যেটা হয় যে আমাদের সব গান তো আমরা ভারতীয় গান বাজাই, আর সেখানে কিছু কিছু গান এমন থাকে যে এটা লোকসঙ্গীত বললেও সেটা কিন্তু সেই অর্থে লোকসঙ্গীত নয়। তাই মানুষবাবু, আবারও বলছি, যখনই লোকসঙ্গীতের অনুরোধ করবেন একটু ভেবেচিন্তে একটু দেখে নেবেন, তারপর আমাদের বলবেন সেই গানখানির কথা। এবারে যাব যার পছন্দের গানে। তিনি হচ্ছেন রাকেশ, সে যে গানখানি শুনতে চাইছিলেন এবারে সে গানখানি শোনাব। আর এই মুহূর্তে ফোন লাইনের ওপারে আরও একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো, আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ভরামি কথা বলছি।
0: বলুন বলুন লালন বাবু, বলুন, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ দিদিভাই, আমাকে গান শোনাবেন গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে ট্যাংরা তবু কাটন যায়।
0: গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে
1: ট্যাংরা তবু কাটন যায়, এই গানটা যদি না পান তাহলে গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে যে কোনো একটি গান শোনাবেন।
0: ঠিক আছে, ঠিক আছে।
1: নমস্কার,
0: নমস্কার, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? না, তিনি আমাদের ফোন করেছেন, ফোন করে অন্যখানে কথা বলছেন, আমাদের সঙ্গে কথা বলছেন না। যাই হোক, এই মুহূর্তে রাকেশবাবুর পছন্দের গান।

0: স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 34 মিনিট হয়ে 7 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, রিদমা ছাড়ে পর্বে রয়েছি, আর এই মুহূর্তে আরও একজন রয়েছে ফোন লাইনের ওপারে। দেখা যাক তিনি কোন গানের অনুরোধ করেন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার, আমি মানরু বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: আমার গানটা তো শোনানো হয়নি।
0: আপনি তো এর আগে একবার ফোন করেছিলেন, আমি বললাম আপনি যে গানখানির কথা বললেন সে গানখানি চালাতে আমাদের কিছু বিধি নিষেধ রয়েছে, আমি বলেই আপনাকে আরেকটি গান শুনিয়েছি। ঠিক আছে মানসবাবু?
1: ঠিক আছে,
0: ঠিক আছে। আমি আপনার গানখানি যখন শুনিয়েছি তখনই আপনাকে বলেছিলাম, হয়তো আপনি শোনেননি তখন। যাই হোক, শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আরেকজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, আমি মলয়নগর থেকে বলছি। লক্ষ্মী, আমাকে একটি লোকগীতি শুনিয়ে দিবেন।
0: বলুন কোন গান?
2: মানব দেহের গৌরব করুন, একবার হরি বলো মন রসনা, মানব দেহের গৌরব করুন।
0: কোনো শিল্পীর কণ্ঠে আছে কি, মানে
2: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে?
0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আরেকবার বলুন গানটার কথা।
2: মানব দেহের গৌরব করুন, একবার হরি বলো মন রসনা, মানব দেহের গরিব করোনা।
0: মানব দেহের গরিব করোনা, ঠিক আছে।
2: গৌরব করোনা, হ্যাঁ
0: ঠিক আছে।
2: মানব দেহ মাটির ভাণ্ড, বাংলে হবে লন্ড খণ্ড।
0: ঠিক আছে লক্ষ্মীদেবী, ঠিক আছে, চেষ্টা করব, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনানোর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
3: নমস্কার,
0: কে বলছেন?
3: আমি
0: একটু জোরে কথা বলতে হবে শ্রোতা বন্ধু, না হলে শোনা যায় না।
3: নাম হলো চৈত্র দেবর্মা, বাংলা বারে।
0: চৈত্র দেবর্মা, বলুন।
3: বাংলা না হিন্দি ম্যাডাম?
0: একটা হচ্ছে আপনি শুনছেন আমাদের অনুষ্ঠান?
3: না, এখন আমি চালাই দেব ফোনটা।
0: আচ্ছা, তাহলে অনুষ্ঠানটা শুনুন তারপর ফোন করুন। চৈত্রবাবু, আমরা প্রথমেই বলি যে আগে অনুষ্ঠানটা ভালো করে শুনতে হবে। আমি প্রতিবার যখনই ঘোষণা দিই

0: তখনই আমি বলে দিচ্ছি যে এটা লোকগানের অনুরোধের আসর, রিদমাঝারে অনুষ্ঠান। তো সেখানে ফোন করে বাংলা না হিন্দি অযথা সময় নষ্ট করে আমাদের যারা ফোন করতে চাইছে তাদের সময় না দেওয়া, এটা খুব বিরক্তিকর হয়ে যায়। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? আচ্ছা বলুন। একটু জোরে কথা বলুন। বনমালী গো পরজন্মে হব রাধা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, কার গানে যাব? লক্ষ্মী দেবীর পছন্দের গানে যেতে হবে, কারণ লালনবাবুর পছন্দের গান তো শুনিয়ে ফেলেছি গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে। তিনি শুনতে চাইছিলেন ট্যাংরা তবু এই গানখানি শোনালাম। আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো দিদি, নমস্কার।
0: কে বলছেন?
1: প্রশান্ত দেবনাথ।
0: হ্যাঁ বলুন।
1: প্রশান্ত দেবনাথ?
0: হ্যাঁ বলুন। হ্যালো, পূর্ণদাস বাউলের কণ্ঠে যে কোনো গান? ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। সেই সঙ্গে আমাদের কিন্তু একজন ঝর্ণা দেবী, তিনি সাগর কুলের নাইয়া এই গানখানি শুনতে চাইছেন, চেষ্টা করব শোনানোর। শ্রোতা বন্ধুরা, এবারে লক্ষ্মী দেবীর পছন্দের গানে যাচ্ছি।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে হৃদ মাঝহারে পর্বে, এই মুহূর্তে আবারও যাব গানে ঝর্ণা দেবীর পছন্দের গান। দেখেছি রূপসাগরে নয়, তিনি সাগর কুলের নায়া এই গানখানি শুনতে চাইছিলেন, তো নিশ্চয়ই শোনাবো। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, দেখা যাক। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার,
0: কে বলছেন?
1: আমি আগরতলা থেকে জয়া সূত্রধর বলছিলাম।
0: একটু আগে আপনি ফোন করেছিলেন?
1: হ্যাঁ,
0: গলাটা সেম লাগছে, নামটা বদল করে ফোন করলেন আবার?
1: না না, আমার ভাই ফোন করেছিল।
0: আচ্ছা, তো আপনার নাম জয়া সূত্রধর?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে, বলুন।
1: আমি গান শুনতে চাই।
0: কি গান?
1: ভালো করিয়া বাজান গো দুধারা।
0: আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন? যদি শুনে থাকেন তাহলে আশা করি এই ব্যাপারটা আপনার মাথায় থাকা দরকার যে এই গানখানি আমি আপনার ভাইকেই শুনিয়েছিলাম। ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান শ্রোতা বন্ধু। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধু যাব যার পছন্দের গানে। তিনি হচ্ছেন ঝর্ণা ভট্টাচার্য, জিরানিয়া থেকে আমাদের ফোন করেছেন, ফোন নয় মেসেজ করেছেন। তো চলুন তাঁর পছন্দের গানে যাই।

হৃদমাঝারে অনুষ্ঠানে রয়েছি, এই অনুষ্ঠানের শেষ গান শোনাবো। এবারে কার গান শোনাবো, মানে কার পছন্দের গান শোনাবো, সেটাই এবারে দেখার। আর এই মুহূর্তে ফোন লাইনের ওপারে একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন বলুন। কৌশিক অধিকারী, কৌশিক অধিকারীর কণ্ঠে আপনি এই গানখানি শুনতে চাইছেন, তাই তো? এটা আচ্ছা, ঠিক আছে, যদি থাকে নিশ্চয়ই শোনাব। ঠিক আছে, সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। তিনি শুনতে চাইছিলেন কৌশিক অধিকারীর কণ্ঠে বাবা তোমার পাগল দরবারে সব পাগলের মেলা, এই গানখানি। তো দেখা যাক, সে গানখানি যদি পাই তো নিশ্চয়ই শোনাব। চলুন এই গানখানি এবারে শোনাই।

101.6 MHz আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু প্রকৃতি ও জৈব বৈচিত্র্যকে সংরক্ষণের মধ্য দিয়ে একটি সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তিতে সুদৃঢ় ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলা হেরিটেজ পার্কে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। রাজ্যপাল বলেন, রাজ্যে 6টি জেলায় 6টি ইকো পার্ক গড়ে তোলা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে 10 কোটি টাকা। এতে জীবিকার উন্নয়নের পাশাপাশি পর্যটন ও বন সংরক্ষণ হবে বলে তিনি জানান। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে লোকসভার স্পিকার ওম বিড়লা প্রত্যেক নাগরিককে আরও সবুজ, সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, প্রকৃতি সংরক্ষণ শুধু বন্যপ্রাণীর রক্ষার বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন, নদী, নির্মল বায়ু এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেরও বিষয়। তিনি সকলকে বেশি করে গাছ লাগানো, জল সাশ্রয় করা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বন্যপ্রাণীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 10 টাকা ও 20 টাকার পলিমার নোট চালুর প্রস্তাবে কেন্দ্র অনুমোদন দিয়েছে। লোকসভার এক লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, মাঠ পর্যায়ে পরীক্ষামূলক ব্যবহারের জন্য 10 টাকা ও 20 টাকার পলিমার নোটের প্রতিটি মূল্যমানে 100 কোটির নোট চালুর প্রস্তাব আরবিআই সরকারের কাছে পাঠিয়েছিল। তিনি বলেন, ফিল্ড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই 2 মূল্যমানের পলিমার নোট নিয়মিতভাবে জারি করা হবে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে।

শ্রোতা বন্ধুরা, চলে এসেছি আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব মানেই হচ্ছে, কি ভাবছেন কোন পর্ব? সেটা হচ্ছে মঙ্গলবার আর চারটা থেকে যে পর্ব নিয়ে আমরা হাজির হয়ে যাই, সেটা হচ্ছে ফেলে আসা দিনের গান। অর্থাৎ সেই সব স্মৃতিকে একটু উস্কে দেওয়ার পালা, যে স্মৃতিগুলোকে আজও আমরা আঁকড়ে ধরে রাখি। আমরা ভালোবাসি সেই সব স্মৃতিকে নিয়ে বাঁচতে। আজকে এমন কিছু গান শোনাবো যার অভিনেতা হচ্ছে, মানে যে গানগুলোর অভিনেতা হচ্ছে অমিতাভ বচ্চন, মানে অমিতাভ বচ্চন অভিনীত ছবির গান, আর সেই সঙ্গে গানগুলো গেয়েছেন কিশোর কুমার। হ্যাঁ, তাহলে আজকে অমিতাভ বচ্চন আর কিশোর কুমারের যুগলবন্দির কিছু গান হয়ে যাক। আশা করি আপনাদের ভালো লাগবে এই জুটি। আমাদের মানে বলা যায় না, ওই যে একটা কথা ছিল যে রাজেশ

খান্না যখন ছিল, তখন রাজেশ খান্না আর কিশোর কুমারের এত অনবদ্য কিছু গান আমরা পেয়েছি, যে গানগুলো যেমন কিশোর কুমারকে এই বলিউড জগতে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছিল, ঠিক তেমনই রাজেশ খান্নাকেও পৌঁছে দিয়েছিল। আর ঠিক তারপরে যখন অমিতাভ বচ্চন আমাদের এই বলিউড জগতে পা রেখেছিল, সেই বলিউড জগৎকেও আরও একটু অন্য ধাপে নিয়ে গিয়েছিল এই জুটির কিছু অনবদ্য গান। তো শ্রোতা বন্ধুরা, দেরি না করে এবারে গানে যাবার পালা। গান শুনবো, তবে গান শুনবো সঙ্গে কথাও হবে। তবে এই মুহূর্তে প্রথমেই, এত কথা বললে কি হয়, নিশ্চয়ই হয় না, প্রথমে গান শোনাতে হবে। তো চলুন সেই জুটির একটি গান আপনাদের শোনাই, তারপর ফিরে আসছি আবারও কথায়।

ফেলে আসা দিনের গানের পর্বে রয়েছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আর যে গানগুলো শোনাচ্ছি সে গানগুলো কিশোর কুমারের কণ্ঠে। আর সেই সব গান, যে গানগুলো কিশোর কুমার গেয়েছিলেন অমিতাভ বচ্চনের জন্য, বহু বহু গান তিনি গেয়েছিলেন, যার মধ্যে সিলসিলা বলুন, সত্তে পে সত্তা বলুন, ইয়ারানা বলুন, কিংবা নমক হালাল, এমন কিছু গান যে গানগুলোতে বলা যায় যে মানে কিশোর কুমার সে গানগুলোর জন্য, কিছু গানের জন্য মনোনীত হয়েছেন ফিল্মফেয়ার পুরস্কারের জন্য, আবার কিছু কিছু গানের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার অর্জনও করেছেন। বলা যায় যে কিশোর কুমারের যে এই যে কিছু গান রয়েছে, যে গানগুলোর মধ্যে বেশ মানে বলা যায় বেশ মনোনীত হয়েছেন এবং বেশ পুরস্কার অর্জন করেছেন, তার মধ্যে কিন্তু বেশিরভাগটা জুড়ে কিন্তু রয়েছে অমিতাভ বচ্চন। অর্থাৎ অমিতাভ বচ্চনের জন্য যে গানগুলো গেয়েছেন সেই গানগুলো। ইয়ারানা ছবির গান আপনাদের শোনাচ্ছিলাম কিশোর কুমারের কণ্ঠে, যে ছবি আমাদেরকে বন্ধুত্বের একটা অনবদ্য সংজ্ঞা দিয়েছিল। এবারে আরও একটি মানে অসাধারণ মুভির গান শক্তি, সেই ছবির একখানি গান আমার খুব পছন্দের, তো চলুন সে গানখানি আপনাদের এবারে শোনাই। আর অবশ্যই কিশোর কুমার গেয়েছেন, সঙ্গে লতা মঙ্গেশকরও রয়েছেন, আর অভিনয় যারা করেছেন অমিতাভ বচ্চন তো বটেই, সেই সঙ্গে অভিনেত্রী হিসেবে স্মিতা পাতিল। তো চলুন শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে সেই গান, তারপর সেই বিখ্যাত গান নমক হালাল। নমক হালাল ছবি আমরা অনেকেই দেখেছি, আর সেই ছবির সেই গানটার কথা মনে আছে, পগ ঘুঙ্গুরু বাঁধে, এই গানখানির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন কিশোর কুমার। কিন্তু সেই গানখানি নিয়ে একটা ঘটনা রয়েছে, সেটা গানের পর বলবো। এই মুহূর্তে পরপর দুটো গান আমার পছন্দের আপনাদের জন্য।

গানে যাবার আগে যেটা বলছিলাম শ্রোতা বন্ধুরা, যে এমন একটা ছবি নমক হালাল, এবং সেই ছবির গান আপনাদের শোনাছিলাম। কিশোর কুমার এই গানখানি গেয়েছেন এবং তার জীবনের পঞ্চম ফিল্মফেয়ার পুরস্কার তিনি এই গানখানির জন্য পেয়েছিলেন। এবং এই গানখানি যখন তৈরি হচ্ছিল তখন সেটা তৈরি হয়েছিল পপি লাহিড়ির বাড়িতে। আর জানেন যে এই গানটা যখন তৈরি হয় প্রথম বাপি লাহিড়ির মা নাকি এটাকে গিয়েছিল, তারপর বাপি লাহিড়ি এটা নতুন আবার মানে মায়েরটা নয় এই সুরটা শুনিয়ে কিশোর কুমারকে দিয়েছিল, তারপর কিশোর কুমার গিয়েছিল। সেই সঙ্গে এই গানখানিতে কিছু নোটস আছে, সেই নোটস গিয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। কারণ বলা যায় যে এই গানটা বাপি লাহিড়ি মূলত তৈরি করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত হিসেবেই, কিন্তু অর্থাৎ বলা যেতে পারে যে আমরা গানটা শুনেছি সিনেমার অরিজিনাল সং, কিন্তু সেইভাবে দেখতে গেলে সেটা রিমিক্স করা, অর্থাৎ দ্বিতীয়বারের মতো শাস্ত্রীয় থেকে তারপর সেটাকে ফিল্মে আনা হয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, এরকম নানা ঘটনা রয়েছে, আর আজকে সেই সব গান আপনাদের শোনাবো। কিশোর কুমার আর অমিতাভ বচ্চনের জুটির এমন কিছু ভালো ভালো গান, এই মুহূর্তে সেই ছবির কথা মনে পড়ে যাচ্ছে যে ছবিখানি আমরা সকলে দেখেছি। ভাবছেন কোন ছবি? সেটা হচ্ছে সত্যে পে সত্তা। এবং সত্যে পে সত্তা ছবির একখানি গান যেখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন সেই সঙ্গে হেমা মালিনী। আর সত্যে পে সত্তা এমন একটা ছবি যে ছবিটা একই দিকে যেমন আমাদেরকে একটা ভাইয়ের ভাইয়ের মধ্যে একটা অন্যরকম উন্মাদনা এনে দিয়েছিল, অর্থাৎ বলা যায় মজার গল্প আমরা দেখতে পেয়েছি, আবার ঠিক অপর পাশেই খানিকটা বিরহও কিন্তু ছিল। তাহলে বলা যায় আনন্দ বিরহ দুটো মিলিয়েই কিন্তু আমাদের এই ছবি। তো চলুন শ্রোতা বন্ধুরা, আবারও পরপর দুটো গান শোনাই, তারপর ফিরে আসছি কথায়। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, ফেলে আসা দিনের গানের পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে ফেলে আসা দিনের গানের পর্ব নিয়ে। এই গানখানি আপনারা শুনছিলেন যে ছবি থেকে, সেই ছবিটি হচ্ছে শরাবি। হ্যাঁ, শরাবি ছবির গান আপনারা শুনছিলেন, সেই সঙ্গে কিশোর কুমারের কণ্ঠে তো বটেই গানখানি শুনছিলেন। বাপি লাহিড়ি হচ্ছে সুরকার আর প্রকাশ মেহরা তিনি হচ্ছেন লিরিসিস্ট, অর্থাৎ গীত।